0: กินไปก็พูดถึงพ่อตาผู้คนน่ะเล่นดุ๊กช่วงหัวนนัว
1: เอว
0: น่ะอาบันดาบาทิมนันฟุลเงินชาเลนนั่นโดจับไพร์เ
2: ป็นไพร์โก
0: ยิ่งฟุลนั่นโดจ่ายกิจติลิส
1: ุเอวน่ะ
0: เลสโปรเตโตเอ็มปิโลนิ่มอิสเดลคานุกลุงะสิคานุกวันเซกังเอ็มปิโลนิ่ม
2: จีสุ
0: สันส่วนเดลลาชาอัปปะอัปโคนสกาลาอุปมาบิคอนซิซาบัน
1: เอวน่ะ
0: คาลาซิซาเวน่ะอุสบัมเบมโมเบ
1: โอ้ยสโล
0: คาลาซิซาเวน่ะอุสบัมเบพากวาตา
1: เอวน่ะ
0: คาลาซิซาเวน่ะอุสบัมเบเอสเอ็มเอสยาโค
2: จีสุ
0: อุยฮอฟาอัคาเลukwenza umsebenza omkhulu phezompilo yakho.
1: Oh yes Lord.
0: Ulukhazela ukuthi your life will never be the same again.
2: Oh yes Lord.
0: Ulukhazela namhlanje ukuthi kwaba khona uthixo empilweni yakho.
2: My God.
0: Ulukhazela namhlanje ukuthi uthixo unento enkulu oyenza empilweni yakho.
2: Oh yes Lord.
0: Kala bekuthakame kudala bevalile. Kala bezusifonela ngegama lika Yesu Christu waseNazaretha. Amen.
3: Number again 07-584-1683 nesikhanyiso kuwa 191 rand.
2: Oh yes Lord.
3: Le nkonzo siyayigqibezela ngomgqibelo. Ngomgqibelo umntu uthatha imitshayelo emibili.
2: Oh yes Lord.
3: Omtsha nomdala. Aze nawo nesikhanyiso sakho. Sizoyithatha iphosi. Ithandazela abantu.
2: Oh yes Lord.
3: Siyephilisa abantu. UJehova asebenze. Iinto zabantu ke ziqala ukukhanya.
2: Oh yes Lord.
3: Iinto zabantu ziqala ukuvuleka.
2: Amen.
3: UThixo asebenze. Apho uthumele khona ke iinto zakusebenza 08-541-683.
2: Yes Lord.
3: 07-78-541-683. Ngicela ke apho uthumele khona ke ukuqhatha kuzo numbers. Apho uJehova azosebenza khona. Apho iinto zakho zizovuleka khona. Apho uThixo azosebenza khona. Uzasifowunela ke kwezi numbers. Before sithathe ikhona, ndicela ke ke siphinde sithandazeni ngoba ungakwisathe nokunye isilaleli.
2: Baba ngegameni likaYesu Kristu waseNazaretha siyathandaza. Wayingwele egameni likaYesu Kristu waseNazaretha senkobozelo. Sethe amandla silinkazimulo ngegama likaYesu Kristu waseNazaretha. Wayingwele as you pray right now ngegama likaYesu bayaphiliswa. Abantu bakho bayakhululwa abantu bakho egameni likaYesu Kristu waseNazaretha. Moraba Santani Brakarabayata Yakamoraba Sitani Brakarabayata Noze Zika Rabayata Libreskele Besandro Likalia Parabusata. We pray.
3: Okay. Sese kala kese kana zela man inaba zundini 07-88-541-683 na papo 07-88-547-861 ezi numbers ke zombini ke sithandazela abantu esiphilisa abantu sinikeza abantu inkululeko amadulenaengaziduku sibathandazele sibaphilise sibanikeze inkululeko uJehova asebenze ngegama likaYesu Kristu waseNazaretha. And I believe ukuthi uThixo kunento enkulu aza kuyenza phezu kwempilo zabantu and ubomi bakho ke abusakuphinde bufane nakuqala. Kusasa ke sizobe sikhona ke siyivexesha sisiphamisile kaThixo and abantu besikeleleka, abantu bebusiseka, kuleke izinto bezikhanya izinto. And ke kusasa ufike kwa-eli ngoba inkonzo yethu ifuna ibe nemandla, ibe nesiprofetho, ibe nokukhululeka, izinto zakho zikhanye, iinto zakho zivumeke. Bafuna ukuthandazeka molweni. Mawukwata manje tata, sikuthandazeka.
4: Ya, ngotata, ungena.
2: Uthi umprofethi iphatha amanzi mhlekazi kuthandazwe nawe.